0: কে সুখেরে তরে এমন দুঃখের আস।
1: হাই, তো অভি মে হু আইপি কলেজ মে আর মেরে সাথ হে লাকে দেনসা ওয়েস্টার্ন মিউজিক সোসাইটি কি মেম্বার্স জো আজ হামারে লিয়ে কুছ বেহতরিন পারফর্ম করনে ওয়ালি হ্যায়। তো আইয়ে সবসে পহলে ইনকা ইন্ট্রোডাকশন লেতে হ্যায় আর ফির উসকে বাদ ইনকি পারফরম্যান্স কো এনজয় করতে
2: হ্যায়। হাই, মাই নেম ইজ শগুন ভাইয়া, আই অ্যাম আ স্টুডেন্ট এট ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন।
3: হ্যালো, মাই নেম ইজ তক্ষা সিং এন্ড আই অ্যাম ফ্রম ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন। আই অ্যাম পারসুইং বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স।
4: মাই নেম ইজ রিন্দিকি, আই অ্যাম আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট স্টাডিং পোস্ট সায়েন্স ইন আইপি কলেজ।
5: আই অ্যাম বামিকা, আই অ্যাম আ থার্ড ইয়ার ট্রিপল এমসি স্টুডেন্ট ইন আইপি কলেজ।
6: I am Mahi, I am in my second year studying economics honors.